শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকিউ ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 2 সেপ্টেম্বর বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। নেপাল চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে 1003 জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা 4400 জনেরও বেশি নিখোঁজ মানুষের সন্ধানে প্রাণপণ চেষ্টা অব্যাহত রেখেছেন, তবে ভারী যন্ত্রপাতির অভাবে তাদের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। নেপালি কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, বুধবারের বন্যা এবং ভূমিধসে দেশজুড়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে 987 জনে পৌঁছেছে। 5 জন জাপানি নাগরিক সহ 3900 জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। সীমান্তের অপরদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, 16 জন নিহত হয়েছেন এবং 540 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে প্রায় 10,000 সেনা এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, তবে অবকাঠামোর ব্যাপক ক্ষতি এবং ধ্বংসাবশেষ সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবে অনুসন্ধান এবং উদ্ধার অভিযান ধীরগতিতে চলছে। নেপালের রসুয়া ও নুয়াকোট জেলায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এখানকার জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে 900 জনেরও বেশি মানুষ আটকা পড়েছেন। এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টা পাল্টি হামলার পর উত্তেজনা বাড়ছে এবং এই লড়াই আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার ফক্স নিউজ জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টেলিফোন সাক্ষাৎকারে বলেছেন, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার জবাব দেওয়া হবে। ট্রাম্প ইরানের উপর কঠোর আঘাত হানার অঙ্গীকার করেছেন। একই সময়ে ট্রাম্প দাবি করেছেন যে ইরানিরা বৈঠক করতে চান, তবে ইরানের সাথে কোনো চুক্তির ব্যাপারে তিনি নিশ্চিত নন। ইরানের গণমাধ্যম ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি বিপদগামী সুপার ট্যাঙ্কার নৌ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড IRGC-র এই দাবি অস্বীকার করে বলেছে, কোনো জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলে যুক্তরাষ্ট্র আয়োজিত G20 অর্থায়ন সম্মেলনকালীন সাংবাদিকদের বলেন, তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে। গত 10 দিনে ইরানের রাজনৈতিক নেতৃত্ব যা বলেছে তা যদি আপনি দেখেন, তবে দেখবেন যে তারা তাদের অর্থনীতির অবস্থা দেখে হতবাক। বেসেন্ট বলেছেন, ইরানের নেতারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছেন বলেই আক্রমণাত্মকভাবে আঘাত করছেন। তবে তিনি উল্লেখ করেন যে ইরানের অর্থনীতিকে ভেঙে পড়তে হবে না এবং শাসক গোষ্ঠীকে কেবল সঠিক পথে ফিরতে হবে। কিরগিজস্থানে একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে সাক্ষাৎ করেছেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে পেজেশকিয়ান একটি কূটনৈতিক সমাধান খুঁজছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে তেহরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকটি বাস্তবায়ন করতে প্রস্তুত, তবে শর্ত হল ওয়াশিংটনকেও তাদের নিজের প্রতিশ্রুতিগুলো পালন করতে হবে। বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র G20-ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলন আয়োজন করেছে। এই সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকিসমূহ এবং সেগুলো মোকাবেলার উপায়সমূহ আলোচ্য সূচির শীর্ষে রয়েছে। নর্থ ক্যারোলাইনার অ্যাশভিল শহরে অনুষ্ঠিত 2 দিনব্যাপী এই সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রবৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বেসেন্ট বলেন, আজ এখানে আমাদের লক্ষ্য হল প্রবৃদ্ধির বার্তাটি পুনর্ব্যক্ত করা, কারণ বিশ্ব ঋণে জর্জরিত। বৈশ্বিক আর্থিক সংকট ও কোভিড পরবর্তী এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল প্রবৃদ্ধির মাধ্যমে উত্তরণ। তিনি আরও বলেন যে তিনি আত্মবিশ্বাসী যে অনেক নেতাই এই বিষয়টি গ্রহণে আগ্রহী। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের ছায়া এই সম্মেলনের নেপথ্যে প্রভাব ফেলছে।
অংশগ্রহণকারী দেশগুলো ক্রমবর্ধমান জ্বালানি মূল্যজনিত মুদ্রাস্ফীতির কারণে বিশ্ব অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি হতে পারে সেই বিষয়ে উদ্বেগ এবং সংশ্লিষ্ট ঝুঁকিসমূহ মোকাবিলা করার উপায় নিয়ে আলোচনা করেছে। এটিও ধারণা করা হচ্ছে যে দেশগুলো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছে। G7-ভুক্ত অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররাও আলোচনা করছেন। ধারণা করা হচ্ছে তাদের আলোচনায় ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাসমূহ এবং উন্নত AI মডেল সংশ্লিষ্ট আর্থিক ব্যবস্থার ঝুঁকিসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের মুখ্য দীর্ঘমেয়াদী সরকারি বন্ডের ইল্ড প্রায় 30 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা বন্ড বিক্রি করছেন। মঙ্গলবার 10 বছর মেয়াদি বন্ডের ইল্ড 3.0% পৌঁছেছে। ব্রোকারেজ প্রতিষ্ঠান জাপান বন্ড ট্রেডিং জানিয়েছে, 1996 সালের অক্টোবর মাসের পর এই স্তরটি আর দেখা যায়নি। উল্লেখ, ব্যাংক অব জাপানের আগাম সুদের হার বৃদ্ধি এবং মার্কিন ট্রেজারি ইল্ড বৃদ্ধির ক্রমবর্ধমান জল্পনা কল্পনা এই বিক্রির চাপ বাড়াতে ভূমিকা রাখছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের সাথে সাথে বিশ্বব্যাপী চাহিদা বাড়ায় জাপানের প্রধান ইলেকট্রনিক্স নির্মাতারা তাদের ডেটা সেন্টার ব্যবসা সম্প্রসারণের জন্য বিদেশি কোম্পানি অধিগ্রহণ করে নিচ্ছে। মিৎসুবিশি ইলেকট্রিক একটি মার্কিন ভিত্তিক জ্বালানি সম্পর্কিত প্রতিষ্ঠান অধিগ্রহণ করতে প্রায় 220 বিলিয়ন ইয়েন বা প্রায় 1.4 বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করছে। এই অধিগ্রহণটি এমন এক সময়ে হচ্ছে যখন প্রকৌশলীরা ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ খরচ কমাতে সচেষ্ট।

0: মিৎসুবিশি ইলেকট্রিক জানাচ্ছে যে বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা বাড়ানোর জন্য নির্মিত মার্কিন সংস্থাটির সফটওয়্যার এবং বিদ্যুৎ গ্রহণ ও বিতরণ সরঞ্জামের ক্ষেত্রে জাপানি কোম্পানিটির দক্ষতা সমন্বয়ে দেশে ও বিদেশে তাদের ডেটা সেন্টার ব্যবসাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। মিৎসুবিশি ইলেকট্রিকের একজন কর্মকর্তা বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, ডেটা সেন্টার, কারখানা এবং ভবনগুলোতে এই প্রযুক্তির চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। ডেটা সেন্টারের জন্য শীতলীকরণ সরঞ্জামের বিক্রি বাড়াতে ইলেকট্রনিক যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিডিকে একটি মার্কিন যন্ত্রাংশ প্রস্তুতকারক কোম্পানিকে অধিগ্রহণ করতে চলেছে। হিতাচি ঘোষণা করেছে যে তারা ডেটা সেন্টার ট্রান্সফরমার যন্ত্রাংশ প্রস্তুতকারক একটি কানাডার কোম্পানিকে অধিগ্রহণ করছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।